তাবিরে হাউরংবাম রেনিতা দেবী দেগী নদ রাধা রূপ আকাশবাণী ইম্ফাল হৌজিক তাবির আসি থাংজম সনাহল সিং না খোংবা ক্লাইরোনেট।